কেনো যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে নেনা তুই কলমা পড়ে মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে